ব্যাপার ভেরি গুড ফর ব্লাড সার্কুলেশন, হার্ট প্রবলেম, বোন প্রবলেম অ্যান্ড স্কিন প্রবলেম। প্রিফার টেক ম্যাসাজ কমপ্লিট টেক এভরিথিং।